0: রেডিও কি পাচার কার্যক্রম লগে মুই শুরু বালি ডুলি ডুলি জ্বার করলে নি ভাই বনি মন এদে তীব্র আইবি আইবি বলার কোন বাটে উঠি গেল যে তাকে খাই এলা সমান কোন গতে ওদরি গেল খাই কি আলে
1: নিয়ে আইলি নি তেপ তেপ তেপ তেপ তেপ ইয়ে শুরু বালি নি কেটলি কেটলি কেটলি কেটলি খক ন এতে মোর গড় কে দেখনি
0: ওই ওই ওই বাপ বাপ বাপ বাপ বাপ
1: এই ফরাস্টার এলা আছে
0: খাই এলা এটা
1: খাই বলে খাই বলি কইবি তা
0: শুনলি মাত্র সেদিন তুই কাছে পড়বাটা
1: গাই গুটে উঠি আইলা উঠবাকে তাকারি নাই নি সমান কাটি দিলা তো মোর বাটারি মোখানি এতাই এতাই স্পিডি ঢুকাইলা যে মুই সমান হও তাকলে বলে দুই ফুট তিন ফুট তেলে যাই করে
0: পড়ে
1: মোর উপরে মোর গাড়ি ফুটলা ফুট বাংলা আছে
0: ইলে ডাক্তার লগে দেখাইলো কি নাই এটা
1: দেখাইলি সঙ্গে সঙ্গে তো সিতির জন বাবু মন রেলাই এই সেমন মতে উঠাউটি করলাই করি করি দাড়ি করি আসপাত্রি গালাই গাড়ি টানে সিটি যাই করে সে ব্যান্ডেজ ব্যান্ডেজ করি করি সে জন ফিলাস্টার করলাই
0: রেডিও শুনো ভাই বোন মন কে আমার টিবুর খাতা তো শুনাই দিলু তাকে বড়ে এটা দুঃখর খাতা আমার মঞ্জা মঞ্জি ভিতরে তার গোড় খন্ডে নসি গেল আছে মাত্র ভগবান করু কেমতি সমান আরোগ্য হই করি আই গোটে আইবার রবার দিন আসলে বেট গাটো
1: ওই নাই সৎকার তা এলে খাতা খাইটা বলে সবু লোক আমার ভাই বোন মনকে ইতি খোঁজ দো জন মন গাড়ি ধরলা নি ধরলা নি বলে সি গাড়ি চালাইবা খাতে মিশা লাইসেন্স গোট লড়া আছে সে লাইসেন্স রেবার লোক গাড়ি চলাও আর ইয়ে জন পিলাটো জন চালাই লাইনি সে মনকে কন্টাক লাইসেন্স নই লাই যাকো নো দিয়া আয়াবো আকে মে খইলি নি এলে খাতা লমে লমাই লাগি দিছ কি নাই আজি খাইছে রবিবার।

0: আজি রেডিওকে পাচার আছে,
1: হম
0: রেডিওকে পাচার ভিতরে আমার খাইছে বিষয় গেলানি তাসার লাগি মাটির যতন, এলি তাসার লাগি মাটির যতন কেন্তার করবার বললে সরি মাটি গোটে মূল খাইছে ভূমিকা কি নাই তাস ভিতরে
1: মাটি আমার মা খা কি আরে
0: ওই এলে মাটি ভিতর নিয়া সব তাস আইছে আছে সিতে নিয়া আমি খাইলুনি এলে সেটা সে বাবুকে তো ইতি স্বাগত করে দেও বাবু জোর লাগাও
1: জোর লাগাও বাবু
0: আমার বৈঠককে
2: স্বাগত নমস্কার নমস্কার
0: মনে
2: তপন কুমার মহাপাত্র ক্ষেত্র অধিকারী মূর্তিকা সংরক্ষণ বিভাগ বরিগুমা কোটপাটের কার্যরত
1: বাবু বড় না আছে আর সময় নীতিকে দবর লাইনি বাবু আর বরিগুমা কোটপাড়ি গে
0: বরিগুমা বিলাকে থেনে 30 কিলোমিটার খাইকি আছে কোটপাড়ি এ ভিতরে আর এনে যা আস যা আস লাগিয়ে লাইনি এলে বাবু এ জন খাইছে মূর্তিকা সংরক্ষণ বিভাগের ভিতরে জন তুমি আচাস বাবু এ তোমার কাম খাইটা বাবু
2: কাম হলা আমি চাষ আর চাষীর উন্নতি হল আমার মুখ্য কাম আসীর উন্নতি কেত হব আমি যদি মাটির সুরক্ষা করা তাহলে হি চাষীর উন্নতি হব আমি সেইতির কাম করছু
0: আলে আলে আলে এলে ভটকাটা আমি প্রথমে এলে তো ফোন আইলা বলে আর কথা এই নহে এলে প্রথমে আরম্ভ করে দিও এ তাসার লাগি মাটির কেন্তার যত্ন নেবার বাবু খাইটা সে বিষয়ে খন্ডে আরম্ভ করে দিয়া
2: দেখুন যেমি লোক আমি সমস্তে কুচু জল হি জীবন কিন্তু তা সহিত মাটি হি মাটি বি আমার জীবন বিনা মাটি মানুষ সভ্যতাকে বঞ্চিপার না যেমি আপনার দেখুন ইতিহাস কু টিকি যাতে দেখুন পৃথিবীর যেতে সব সভ্যতা পুরোনা সভ্যতা আমার তৈরি হয়েছি সবু সেই নদীকূলের হয়েছি আদীকূলের হবার কারণ হল কেন না নদীর উর্বর মাটি সে প্রথমে চাষ করি নিজের জীবন বিতে আরম্ভ করছেন সেইটি হি আমার কন হচ্ছে না মানুষের সভ্যতাটা আরম্ভ হয়েছে
0: ঐসত কই ভাই বাবু সে খাইছে বনিয়া আসি করে গেলে পুনি সেটি জন মাটি রেছি সে মাটি পুনি আরি তার পছে তাস করলে পুনি সেটা জব
2: হ্যাঁ হ্যাঁ আপনি পুরো ঠিক কথা কইলে দেখুন আমার মিশর যে নীল নদী আছে নীল নদী প্রতি বর্ষ বন্যা আসে আর বন্যার সে প্রতি বর্ষ যে পটু মাটি নেই আসে উর্বর মাটি সেইথিরে লোক মানে চাষ করতে যেমন আমার ভারতের বি গঙ্গা নদীরে যে প্রতি বর্ষ যে পানি আসে বন্যা আসে সেইথিরে কন না যে প্রচুর পরিমাণের পটু মাটি আসে উর্বর মাটি আসে সেইথিরে কন না লোক মানে চাষ করে বঞ্চন্তি সেইপাই আপনার দেখবে উত্তরপ্রদেশ আর বিহারে অন্য রাজ্য অপেক্ষা অধিক লোক বাস করতে সেটা জনসংখ্যা বি বহু অধিকা অন্য রাজ্যের তুলনায়
0: আলে বাবু এ বিষয়ে তো কথা ইয়া এতে গোটে ফোন আইলানি ফোন করলানি কোন তিনি সেটা শুনে দেব আলো রেডিওকে পাচারু আলো রেডিওকে পাচারু
3: ହଁ ମୋ ତରଫର ହୃଦୟରୁ ନମସ୍କାର ମୁଁ ଚିନ୍ତାମଣି ପ୍ରଧାନ ସ୍ୱପ୍ନ ନିଳୟ କୁଅର ଯଦି ଗୋଟା ବରିକିନା ଜଳସିନ୍ଦୁ କହୁଥିଲେ
0: ଚିନ୍ତାମଣି ବାବୁ କେନ୍ତା ରାଚାସ ପର ତୁମେ କୁହ
3: ହଁ ଭଲ ଅଛି
0: ଇଲେ ଖାଇ କାମ କଲାସିନି ବାବୁ
3: ଆଜ୍ଞା
0: ଖାଇ କାମ କଲାସିନି ତୁମେ ଚିନ୍ତାମଣି ବାବୁ କାମ କାଇଟା କଲାସିନି କାମ ପାଇବି
3: ମୋର ପ୍ରଶ୍ନ ଥିଲା ସାର୍ଙ୍କୁ
2: ହଁ କୁହନ୍ତୁ କୁହନ୍ତୁ
3: ସାର୍ ମୁଁ ହୃଦୟରେ ନମସ୍କାର ପ୍ରଥମ ଥର ପାଇଁ
2: ହଁ ନମସ୍କାର ନମସ୍କାର
3: ସାର୍ ମୁଁ ଜଣେ ଚାଷୀ ବ୍ଲକରେ ଆଉ ସରକାର ଠାରୁ ବିଶେଷ ଭାବରେ ମୁଁ ମଧ୍ୟ ସ୍ୱୀକୃତି ପ୍ରାପ୍ତ ପୁରସ୍କାର ପାଇଛି ମୋର କହିବାର ଅର୍ଥ ମୋର ପ୍ରଶ୍ନ ଆପଣଙ୍କୁ ଜଣେ ଚାଷୀ ଯେତେବେଳେ 130 to 150 days ଦିନ ଭିତରେ ଯୋଉ ଧାନ ସେ ଫଳୁଛି ମାନେ ଧାନ ଚାଷ କରାଯାଉଛି ସେ ଚାଷୀ ଜଣକ ପ୍ରଥମେ କିପରି ତାର ଜମିର ଯତ୍ନ ନେବା ଆବଶ୍ୟକ ସେ ସମ୍ପର୍କରେ
2: ବଢିଆ ପ୍ରଶ୍ନ ହେଲା ଦେଖନ୍ତୁ ଚାଷ ଚାଷ କହିଲେ କଣ ନା କେବଳ ଯେ ଆମେ ଆମ ଓଡ଼ିଶାରେ କଣ ଆମର କୋରାପୁଟ ଜିଲ୍ଲା କଣ ଆମର କଳାହାଣ୍ଡି ଜିଲ୍ଲା କଣ ସମସ୍ତେ ଧାନ ଚାଷକୁ ବୁଝନ୍ତି କିନ୍ତୁ ଚାଷ କେବଳ ଧାନ ଚାଷ ନୁହଁ ଆମର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଚାଷ ପନିପରିବାଠୁ ଆରମ୍ଭ କରିକି ଆମର ଧାନ ଗହମ ବାଜରା ଏମିତି ଯେତିକି ଜିନିଷ ଆମେ ଦୈନନ୍ଦିନ ଜୀବନରେ ବ୍ୟବହାର କରୁ ସେ ସବୁ ଜିନିଷ ପ୍ରାୟତଃ ଆମେ ଚାଷ ଚାଷ କଲେ ହିଁ ଆମକୁ ମିଳେ ଚାଷ କରିବା ପାଇଁ କଣ ଦେଖନ୍ତୁ ଆମର ଚାଷ ଗୋଟେ ଚାଷ କରିବା ଆଗରୁ ଆମେ ପ୍ରଥମେ ଜମିକି ଦେଖିବାକୁ ପଡିବ ହେଲା ଜମି ଆମର ଯେମିତି ଆମର ଅଛି ତିନି ପ୍ରକାର ଅଛି ଅପଲ୍ୟାଣ୍ଡ ମିଡିୟମ ଲ୍ୟାଣ୍ଡ ଆଉ ଲୋ ଲ୍ୟାଣ୍ଡ ଯେମିତି ଉପର ଜମି ମଧ୍ୟମ ଜମି ଆଉ ତଳ ଜମି ପ୍ରଥମେ କଣ ନା ଜମିର ସିଲେକ୍ସନଟା ସାଇଟ୍ର ସିଲେକ୍ସନଟା ସବୁଠୁ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଜିନିଷ ହେଲା ଆଉ ସେ ସାଇଟ୍ର ଦେଖିକି ଆମେ କଣ ଚାଷ କରିବା ଆଉ ଜଣେ ଆମ ଘର ପାଖର ଘର ପଡ଼ିଶାର ଲୋକ ଏଇ ଚାଷ କରିଦେଲା ମୁଁ କରିଦେବି ସେମିତି କରିବା ନାହିଁ ଆମ ଜମିର ପ୍ରଥମେ ସ୍ଥିତି ଦେଖିକି ଆମେ ଯେକୌଣସି ତାକୁ ଯୋଉଟା ସୁଇଟେବୁଲ ହେବ ସେଇ ଚାଷ ହିଁ କରିବା ଯତ୍ନ ହଉଛି ପ୍ରଥମେ ତ ମାଟି ପ୍ରିପାରେସନ କରିବାକୁ ପଡିବ ହେଲା ପ୍ରଥମ କଥା ହଉଛି ପ୍ରଥମ କଥା ଦେଖ ଆମର ସାଧାରଣତଃ ଦୁଇ ପ୍ରକାର ଚାଷ କରାଯାଏ ହେଲା ଗୋଟେ ହେଲା ଖରିଫ ଆଉ ଗୋଟେ ହେଲା ରବି ହେଲା ସେଇ ଆମ

0: পতরকবি ভেজরি এটা আমরা খাইলুনি ভেন্ডি, সেটা রাঁধি দেলে সমান অসহ গন্ধ আইলানি, সেটা খাই কাজে বাবু এমতি
1: দেখুন। সেটার কারণ হচ্ছে কোন না সে রাসায়নিক সার প্রয়োগ হলা, চাষী মানে কোন দেখুছেন না কম কম সময়ের কম জায়গায় কেমতি সে অধিকা ফসল উৎপাদন করবে, সেইপাই সে কোন না যেতিকি গছকু দরকার সার তারটু অধিকা করিকি সে অধিকা ফসল পাইবা পাই চাষ করিবা দ্বারা আমাকে সেই প্রকার তার মানে তার যে প্রকার স্বাদ আছে স্বাদটা রহুনি।
2: আরে আরে গোটে ফোন আইলানি খন্ডে দাঁত দেউতা।
0: হ্যালো রেডিও পাচারু,
2: হ্যালো রেডিও কে পাচারু,
3: দিস কল ইজ নাও বিইং রেকর্ডেড।
2: হ্যালো রেডিও কে পাচারু।
4: হ্যাঁ আজ্ঞা নমস্কার আজ্ঞা।
2: জার বাবু কে কইলাসনি কোনতে নে কইলাসনি?
4: মু জয়পুর, জয়পুর শাশ্বত মহাপাত্র কইছি আজ্ঞা। হ্যাঁ
2: শাশ্বত বাবু কেনতা আছাস? মাটির যতন এ উপরে খাই বলে প্রশ্ন তোমার আছে, সলগে সলগে বাবু সংখ্যা তাই করি প্রশ্ন পাচারা।
4: নমস্কার আজ্ঞা।
1: নমস্কার নমস্কার।
4: আমি মাটির যত্ন কেমতি নেবা সে বিষয়ে কইদেব টিকে।
1: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখুন মাটির যত্ন কোণ না কেবল চাষ জমিরে মাটির সবুঠারু আমি তো জমিরে ধান লগাউছু যা বি কিছু লগাউছু ধান চাষর জানতো আমার এরিয়ার কোণ না বহু ধান চাষ হি করা লোক মানে করতে খরিফে করতে রবিরে করতে সবুঠারু আমার ঠিক পরিচালনা দরকার হচ্ছে আমার যে মুন্ডা রয়েছে আমার যে জমি উপরে যে মুন্ডা রয়েছে তাকে আমি ঠিক পরিচালনা করা তাহলে আমি আমি মাটির ঠিক আম নিজ নিজ জমির যত্ন নেই পারিবা। আমি দেখুছু যে এই কোরাপুট কলাহান্ডি জেলার আমি যেত ক্ষেত্র পরিদর্শন করছু আমি দেখুছু ধান অমল কলাপরে মূষা মানে কোণ না সাধারণত সে মুন্ডা গুড়া সব নষ্ট করে দিকে হল সেইপা কোণ না সেইপা আপন মানে সে অবহেলা নকি যদি যে চাষ মুন্ডা গুড়াকে মূষা মানে খোলুচ্ছেন সেইটি কোণ না সে মূষা মরিবার ঔষধ ঠিক সময় পকাইকি তার দুই তিন দিন পরে সে মাটি গুড়া সব ফিল আপ করতু নহলে কোণ না সে কোণ সে মূষা মানে খোলি খোলি যাবে ও আপনার মুন্ডা কোণ হব না দুর্বল হয়ে যাব আপনার চাষ বি ঠিক মানে আপনার কেয়ার ঠিক রহবনি চাষ বি ঠিক আমার ফসল বি ঠিকঠাক পাই পারিবে না।
2: আলে আলে বাবু শুনলাস তো শাশ্বত বাবু এন্তারি আমার কার্যক্রম দিনকে শুনতে রো আর আমার লগে এন্তারি ফোন করতে রো রেলো নি জ্বর লাগো।
4: হ্যালো
0: হ্যালো
2: শুনলাস তো আলে এলে বাবু সরাসরি গোটে কথা কুয়া এ জন মাটির কাজে জন মুন্ডা চাঁচা উড়া চাঁচা জন কইলাস সে উপরে খন্ডে পদে খই করি আমি বন্ধ করবো আমার কার্যক্রম।
1: দেখুন
2: কেন্তার যত্ন নেবা
1: দেখো মুন্ডার যত্ন নেবা আমি তো তাকে যা যেমনি কহিলি যদি মাটি কুড়ি ক্ষয় হচ্ছে তাকে আমি ফিল আপ করা আউ কোণ না যে মাটি যদি আপনার জমি কিয়ারে যদি মাটির ফোর্সটা অধিকা আছে পানির তাহলে বি মুন্ডা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা আছে থাকে সেইপা মাটিকে কোণ না মাটির ফোর্সটাকে আমি কমাইবা আর যদি আমি যদি সেটা সেটা করা বাদে আমি কোণ করা না আমার জমি হুড়ারে আমার যেমনি মন্ডা ফুল যেমতি সূর্যমুখী গছ করঞ্জ এমনি যদি কিছু ছোট ছোট গছ লগাইবা সেটা কোণ করবে মাটিকে জাবুড়ি বা মুন্ডাকে জাবুড়ি ধরব আর এতে মুন্ডা ক্ষয় হব না
2: ধন্যবাদ এন্তারি আমার কার্যক্রম তো ভাই বোন শুনলাই নিয়া আর কেটে খাই বিষয়ে তোমাকে ডাকাই বাবু তুমি জবরদস্ত জোয়ার লাগো।
1: ধন্যবাদ নমস্কার
0: জোয়ার লাগো বাবু ধন্যবাদ লাগো।
2: আলে সুরবালি বেল গা দেখতেনে
0: ওই বেল মিশালানি এদে তোকে আমার বাঞ্জা পিলা ডাকবার আছে ও
2: ওই বাঞ্জা পিলা তো
0: ডাকলে তোর তো গন্ডসি গেল আছে
2: ওটল
0: ওই খাইতে লাগা
2: সব বসাই ওটাই খাইতে আছে পটপটি আনলা আছে তাকে সিতিনি আমাকে বসাই করে নে বলি কইলি নি খাই বলি বিতা
0: ওই ওই
2: ইলে জগা গাগর কে কোন যত এবার আছে যেতে তাস কে দাস যত নেলু নি সে তার গাগর মিছে যত নেবা পড়ছি আও কি নাই যে ইলে কাতালম হেললাম সি এতে বেলি গেল জুতেবে
0: জু জু জু জু
2: আলে গালুনি বাইনি জার লাগো
0: জোর জোর।

প্রযোজনা নরেন্দ্রনাথ পটনায়ক এবং রঞ্জন কুমার বেহেরা। শুনিলে আজি এবং কালি প্রচার হওয়া থাকা কার্যক্রম সম্পর্কে কিছু সূচনা। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী জয়পুর কেন্দ্রর প্রচার করুছু কেতটি হিন্দি চলচ্চিত্রর গীত। প্রথম গীতটি আমি নিয়েছু দিল মাঙ্গি মোর। এই চলচ্চিত্রের কণ্ঠশিল্পী সনু নিবং এবং আলকা ইয়াগ্নিক। গীত রচনা সমীর এবং সঙ্গীতরে সাজিয়েছেন হিমেশ রেশমিয়া।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: এতবেলে যাই কার্যক্রম রিলে কলু আকাশবাণী কটক কেন্দ্রর। আপনমানে কার্যক্রম শুণুচন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্রর। প্রচার করুছু চাষী ভাই ও ভণীমানক পাই আম কার্যক্রম কৃষি ও কৃষক। উপস্থাপনারে অছন্তি স্বাগতিকা পাণিগ্রাহী এবং গায়ত্রী সাহু।

0: 96 ঘন্টা ভিতরে আর্টিফিশিয়াল উপায়ে হই পছে গোটে ন্যাচুরাল গোলাপ ফুল ফুটি দিব।
1: মা মা, তোমার কাশ্মীর গোলাপ ফুটি গেল মা, ফুটি গেল মা, তোমার কাশ্মীর গোলাপ ফুটি গেল। মা মা, এ মা দেখো না আখি খোলা, মা এই দেখো না কেতে সুন্দর হয়েছে ফুল, মা মা এ মা। আরে সাঙ্গ, মা কাইকি কথা কোনাতে, এবে তো অন্তিম বিদায় পাই আউরি দুই দিন বাকি আছে না।
0: আরিয়ান তাঙ্ক ফুসফুস এঠিকার কৃত্রিম পবনর প্রভাব আউ সহি পারিনি, সে বোধহয় আউ
1: না। মা মা,
2: সে কুয়াড়ে চালি যাই নাহি পুয়া, সে কেবল অভিমান করি শুই পড়িছি, আমি মানব তাকু বহুত বড় ক্ষত দিয়েছে, তাকু ঠিক হেবাকু বহু বর্ষ লাগিপারে, কিন্তু যদি তো পিঢ়ির প্রত্যেক তার স্মৃতিকু সম্ভালি রখন্তি তো বোধহয় কেবে দিনে গোটে মঞ্জি তার বিষাক্ত বক্ষ চিরি ঠিয়া হব, তার বিষাক্ত বক্ষ চিরি ঠিয়া হব।
1: কোন কেবে পৃথিবী আমাকে ক্ষমা দেই পারিব, সে কোন কেবে তার পূর্ব রূপকু পুনি থরে ফেরি আসিব, মা

নমস্কার শ্রোতা বন্ধু, এই সুন্দর রাতের অনেক অনেক শুভেচ্ছা। মু মনীষা মহাপাত্র আপনার মোর অন্তরর জনাওছি অনেক অনেক শুভেচ্ছা ও হার্দিক স্বাগত। দিনর ব্যস্ততা ধীরে ধীরে শেষ হেউছি, রাতের নীরবতা চারিআড়ে তার মায়া বিছাই দেউছি। আউ এই শান্ত সুন্দর সময়কু সুরে ভরিদেবা পাই আমি নিয়ে আসিছু আপনার মনপসন্দ কার্যক্রম শ্রোতাঙ্ক অনুরোধে ওড়িয়া চলচ্চিত্রর গীত। গীত কেবল কিছু শব্দ ও সুরর সমাহার নুহে, গোটিয়ে গীত সহ জড়ি রইতায় গোটিয়ে স্মৃতি, কাহার হস, কাহার ভালো পাইবা।

তেবে শ্রোতা বন্ধু, সুরর এই সুন্দর যাত্রা এইটি আজপাই টিকি অটগুছি, কিন্তু আপনার মনরে গীতর মধুরতা এমিতি হি বাজু থাও। আপনার অনুরোধ, আপনার পছন্দ আও আপনার ভালো পাইবা হি এই কার্যক্রমর সত্য সৌন্দর্য। আজ যে গীতটি আপনার মনকু ছুইগলা